0: নানি জোহার গো।
1: জুহার জুহার, দেখ তো কেড়ে টেটা টিকা চন্দন লগেছু যে মুই তোতে চিনহি না পারবার কে দূরে।
0: শুন তো, আমার সংস্কৃতিরে তো অছে নে চিতা চন্দন, এটা সবু লগাবার কেতে ভল
1: আর আজকা কাই দিন
0: হয়ে
1: তোতে পূজা করিতিবে নাই কে পড়া সুক্ত ছুয়া মান কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ তো গুরু পূর্ণিমা, হ্যাঁ ব্যাস পূর্ণিমা বলি করিবি কয়েছ। আর গোটে বি কাই বড় দিনটে কহুতুলু যে
0: আমার আন্তর্জাতীয় বাঘ দিবস নুহে আজি।
1: আজি তো হেটা বি এ জি কাঁ গোটে কহুতলু সুনামি বলতলু।
0: হ্যাঁ শুন তো, এটা শুনি সারু তারপরে কথাবার্তা না হে মাকে।
1: হ্যাঁ তো পয়লা শুনু।
0: হ্যাঁ হ্যাঁ,
2: আমার বৈঠকিরে সবু চাষী ভাই বোন মানুষ জুহার। আমি তো চাষ করুছু, কিন্তু আমি অনেক সময় পারম্পরিক হিসাবে চাষ করুছু, যেটা কি বেশি
0: তারিখরে পালন করা যায়। বাঘ হেউচি ভারতীয় জাতীয় পশু এবং জঙ্গলর গৌরব। পৃথিবীর জৈব বিবিধতা ও পরিবেশ সন্তুলন রক্ষার বাঘর ভূমিকা অত্যন্ত মহত্বপূর্ণ। বাঘর সংখ্যা দিনকু দিন কমি যাওথিবারু বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করিবা উদ্দেশ্যে 2010 মসিয়ারে রুশর সেন্ট পিটার্সবর্গরে আয়োজিত বাঘ সম্মিলনী পরে এই দিবস পালন আরম্ভ হয়েছিল। বাঘ খাদ্য শৃঙ্খলার সর্বোচ্চ স্তরের এক শিকারী প্রাণী। জঙ্গল অন্যান্য বন্যপ্রাণী সংখ্যাকে নিয়ন্ত্রণ করে পরিবেশর সন্তুলন বজায় রখে। বাঘ সুরক্ষিত রহিলে জঙ্গল সুরক্ষিত রহে। জঙ্গল সুরক্ষিত রহিলে জল, বায়ু, মাটি ও জীবজগত সুস্থ রহে। সেথিপাই বাঘকু জঙ্গলর রক্ষক বলি মধ্য কুহাযায়। আজি বাঘ বিভিন্ন প্রকার বিপদর সম্মুখীন হেউচি। অবৈধ শিকার, জঙ্গল কাটিবা, বাসস্থান নষ্ট হেবা, জলবায়ু পরিবর্তন এবং মনুষ্য বন্যজন্তু সংঘর্ষ বাঘর সংখ্যা হ্রাসর প্রমুখ কারণ। বাঘর চমড়া, হাড় ও অন্যান্য অঙ্গর অবৈধ ব্যবসায় মধ্য এর অস্তিত্ব পাই বড় বিপদ সৃষ্টি করেছি। বাঘ সংরক্ষণ পাই ভারত সরকার 1973 মসিহারে প্রজেক্ট টাইগর আরম্ভ করেছিলেন। দেশের বিভিন্ন স্থানরে বাঘ সংরক্ষণ ক্ষেত্র ও জাতীয় উদ্যান স্থাপন করা যাইছি। অবৈধ শিকার রোকিবা, জঙ্গলর সুরক্ষা, বৃক্ষারোপণ ও লোকঙ্ক মধ্যে সচেতনতা সৃষ্টি মাধ্যমে বাঘ সংরক্ষণকু গুরুত্ব দিয়া যাউছি। ওড়িশার শিমিলিপাল বাঘ সংরক্ষণ ক্ষেত্র এই দিগরে এক প্রমুখ উদাহরণ। এই দিবসরে বিদ্যালয়, মহাবিদ্যালয়, সরকারি ও বেসরকারি সংস্থার সচেতনতা কার্যক্রম, রালি, প্রবন্ধ, চিত্রাঙ্কন ও বৃক্ষরোপণ কার্যক্রম আয়োজন করা যায়। এহা মাধ্যমে লোকমানে বাঘ ও বন্যজন্তু সংরক্ষণর আবশ্যকতা বিষয়ে সচেতনতা হুয়ন্তু। বাঘ কেবল এক বন্যপ্রাণী নুহে, বরং প্রকৃতির সন্তুলনর এক মুখ্য আধার। বাঘকু সুরক্ষা করিবা অর্থ হেউচি জঙ্গল, পরিবেশ, আম ভবিষ্যৎকু সুরক্ষা করিবা। তেণু আম সমস্তঙ্কর কর্তব্য হচ্ছে বন্যজন্তুকু সুরক্ষা করিবা, জঙ্গল রক্ষা করিবা ও প্রকৃতি প্রতি দায়িত্ববান হেবা। প্রকৃতি হচ্ছে আম জীবনর আধার। প্রকৃতির সন্তুলন রক্ষার বন্যজন্তু মানকর ভূমিকা অপরিসীমা। সেই বন্যজন্তু মানকর মধ্যরু বাঘ হেউচি সবুঠার শক্তিশালী, সুন্দর ও গৌরবময় প্রাণী। বাঘ কেবল ভারতর জাতীয় পশু নুহে, বরং জঙ্গলর রাজা ভাবে পরিচিত। বাঘ থিলে জঙ্গল সুরক্ষিত রহে, জঙ্গল সুরক্ষিত রহিলে পরিবেশ সন্তুলিত রহে। কিন্তু অবৈধ শিকার, বনধ্বংস ও বাসস্থান নষ্ট হওয়া যোগু বাঘর সংখ্যা দ্রুত হ্রাস পাইছিলা। এই কারণর বাঘ সংরক্ষণ পাই সারা বিশ্বরে সচেতনতা সৃষ্টি করিবা উদ্দেশ্যে প্রতিবর্ষ জুলাই 29 তারিখকু আন্তর্জাতীয় বাঘ দিবস ভাবে পালন করা যায়। 2010 মসিহারে রুশর সেন্ট পিটার্সবর্গরে আয়োজিত আন্তর্জাতীয় বাঘ সম্মিলনীরে বিশ্বর বিভিন্ন দেশের বাঘ সংরক্ষণ পাই একাটি হয়েছিল। সেটারে বাঘর সংখ্যা বৃদ্ধি করিবা সংরক্ষণ পাই অনেক নিষ্পত্তি গ্রহণ করা যাইছিল। সেই দিনঠার প্রতিবর্ষ জুলাই 29 রে আন্তর্জাতীয় বাঘ দিবস পালন করা যাইছি। এই দিবসর মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাঘ সংরক্ষণ সম্পর্কে জনসাধারণকু সচেতন করিবা। বাঘ বিলেই পরিবার সবুঠার বড় প্রাণী। এহার শক্তিশালী শরীর, ধারাল দাঁত, তীক্ষ্ণ নখ ও হলদিয়া রঙ উপরে কলা ধারি এহাকু অন্য প্রাণী ঠারু অলগা করিথায়। বাঘ অত্যন্ত চতুর ও দক্ষ শিকারী। এহা ঘন জঙ্গল, ঘাসভূমি ও জলাশয় নিকটরে বাস করিবাকু পছন্দ করে। ভারতরে মুখ্যত রয়্যাল বেঙ্গল টাইগর দেখিবাকু মিলে। বাঘ খাদ্য শৃঙ্খল ଶୃଙ୍ଖଳାର ଶୀର୍ଷ ସ୍ତରର ଶିକାରୀ। ଏହା ହରିଣ, ବନ୍ୟ ଘୁଷୁରୀ ଓ ଅନ୍ୟ ପ୍ରାଣୀଙ୍କ ସଂଖ୍ୟାକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରି ପରିବେଶର ସନ୍ତୁଳନ ରକ୍ଷା କରେ। ବାଘ ନଥିଲେ କେତେକ ପ୍ରାଣୀର ସଂଖ୍ୟା ଅତ୍ୟଧିକ ବଢି ଜଙ୍ଗଲର ଉଦ୍ଭିଦ ନଷ୍ଟ କରିପାରେ। ଏହା ଫଳରେ ସମଗ୍ର ପରିବେଶ ବ୍ୟବସ୍ଥା ପ୍ରଭାବିତ ହୁଏ। ତେଣୁ ବାଘକୁ ସୁରକ୍ଷା କରିବା ଅର୍ଥ ହେଉଛି ସମଗ୍ର ପରିବେଶକୁ ସୁରକ୍ଷା କରିବା। ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ବାଘ ବିଭିନ୍ନ ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ। ଅବୈଧ ଶିକାର ବାଘ ପାଇଁ ସବୁଠାରୁ ବଡ଼ ବିପଦ। ବାଘର ଚମଡ଼ା, ହାଡ଼, ଦାନ୍ତ ଓ ନଖର ଅବୈଧ ବ୍ୟବସାୟ ପାଇଁ ଏହାକୁ ହତ୍ୟା କରାଯାଏ। ବନ ଚାଷ, ଶିଳ୍ପ ଓ ସହର ବିକାଶ କରାଯାଉଥିବାରୁ ବାଘର ବାସସ୍ଥାନ କମିଯାଉଛି। ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ, ଜଙ୍ଗଲ ନିଆଁ ଏବଂ ମନୁଷ୍ୟ ବନ୍ୟଜନ୍ତୁ ସଂଘର୍ଷ ମଧ୍ୟରେ ବାଘର ଜୀବନକୁ ବିପଦ ପକାଉଛି। ଭାରତ ବାଘ ସଂରକ୍ଷଣରେ ବିଶ୍ୱର ଅଗ୍ରଣୀ ଦେଶମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଗୋଟିଏ। 1973 ପ୍ରୋଜେକ୍ଟ ଟାଇଗର ଆରମ୍ଭ କରାଯାଇଥିଲା। ଏହା ମାଧ୍ୟମରେ ଅନେକ ବାଘ ସଂରକ୍ଷଣ କ୍ଷେତ୍ର ସ୍ଥାପନ କରାଯାଇଛି। ଅବୈଧ ଶିକାର ବିରୋଧରେ କଡ଼ା ଆଇନ ପ୍ରଣୟନ କରାଯାଇଛି ଏବଂ ବନ ବିଭାଗ ନିୟମିତ ପେଟ୍ରୋଲିଂ କରୁଛି। ଏହି ପଦକ୍ଷେପ ଫଳରେ ଭାରତରେ ବାଘ ସଂଖ୍ୟାରେ ଉଲ୍ଲେଖନୀୟ ବୃଦ୍ଧି ଘଟିଛି। ଓଡ଼ିଶାର ସିମିଲିପାଲ ବାଘ ସଂରକ୍ଷଣ କ୍ଷେତ୍ର ଦେଶର ଅନ୍ୟତମ ପ୍ରମୁଖ ବାଘ ଆବାସ ସ୍ଥଳ। ଏଠାରେ ବାଘ ସହ ଅନେକ ଦୁର୍ଲଭ ବନ୍ୟପ୍ରାଣୀ ବାସ କରନ୍ତି। ବନ ବିଭାଗ ବାଘ ସଂରକ୍ଷଣ, ବୃକ୍ଷରୋପଣ, ଅବୈଧ ଶିକାର ରୋକିବା ଏବଂ ସ୍ଥାନୀୟ ଲୋକଙ୍କର ସହଯୋଗରେ ବିଭିନ୍ନ ପଦକ୍ଷେପ ନେଉଛି। ଏହି ଦିନ ବିଦ୍ୟାଳୟ, ମହାବିଦ୍ୟାଳୟ, ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ସଂସ୍ଥାରେ ସଚେତନତା କାର୍ଯ୍ୟକ୍ରମ, ପ୍ରବନ୍ଧ ପ୍ରତିଯୋଗିତା, ଚିତ୍ରାଙ୍କନ, ରାଲି, ବୃକ୍ଷରୋପଣ ଓ ବନ୍ୟଜନ୍ତୁ ସଂରକ୍ଷଣର ସମ୍ପର୍କିତ କର୍ମଶାଳା ଆୟୋଜନ କରାଯାଏ। ଗଣମାଧ୍ୟମ ଓ ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ଲୋକଙ୍କୁ ସଚେତନ କରାଯାଏ। ବାଘ ଓ ବନ୍ୟଜନ୍ତୁ ସଂରକ୍ଷଣ କେବଳ ସରକାରଙ୍କର ଦାୟିତ୍ୱ ନୁହେଁ, ପ୍ରତ୍ୟେକ ନାଗରିକଙ୍କର ମଧ୍ୟ କର୍ତ୍ତବ୍ୟ। ଆମେ ବନ ସୁରକ୍ଷା କରିବା, ଅବୈଧ ଶିକାରକୁ ବିରୋଧ କରିବା, ବୃକ୍ଷରୋପଣ କରିବା, ପରିବେଶ ପ୍ରତି ସଚେତନ ହେବା ଏବଂ ବନ୍ୟଜନ୍ତୁଙ୍କ ପ୍ରତି ସହାନୁଭୂତିଶୀଳ ହେବା ଉଚିତ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ମଧ୍ୟ ଏହି ବିଷୟରେ ଜନସଚେତନତା ସୃଷ୍ଟି କରିପାରିବେ। ଆନ୍ତର୍ଜାତୀୟ ବାଘ ଦିବସ କେବଳ ଗୋଟିଏ ଦିବସ ପାଳନ ନୁହେଁ, ବରଂ ପ୍ରକୃତି ଓ ବନ୍ୟଜନ୍ତୁ ସଂରକ୍ଷଣ ପ୍ରତି ଆମର ଦାୟିତ୍ୱକୁ ସ୍ମରଣ କରାଇବାର ଏକ ଅବସର। ବାଘ ବଞ୍ଚିଲେ ବନ ବଞ୍ଚିବ, ବନ ବଞ୍ଚିଲେ ପରିବେଶ ବଞ୍ଚିବ ଏବଂ ପରିବେଶ ବଞ୍ଚିଲେ ମାନବ ଜାତିର ଭବିଷ୍ୟତ ସୁରକ୍ଷିତ ରହିବ। ତେଣୁ ଆସନ୍ତୁ ଆନ୍ତର୍ଜାତୀୟ ବାଘ ଦିବସ ଅବସରରେ ଆମେ ସମସ୍ତେ ବାଘ ବନ ସଂରକ୍ଷଣ ପାଇଁ ସଚେତନ ହେବା ଏବଂ ଅନ୍ୟମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସଚେତନ କରିବା। ବାଘ ବଞ୍ଚିଲେ ବନ ବଞ୍ଚିବ, ବନ ବଞ୍ଚିଲେ ପୃଥିବୀ ହସିବ।
1: ବଢିଆ ଜିନିଷଟେ ଶୁଣାଲୁ ଇଟା,
3: ଅଇନ ଲାଗିଲା ତ
1: ଇବୁଆ ଦେଖ ତ ସତ କଥା। ବାଘ ବଞ୍ଚିଲେ ତ ଫେର ଆମର ପରିବେଶଟା ସନ୍ତୁଳିତ ହେଇକି ରହିବା ନେକେ ଯେ ଶୁଣ ତ ଏଟା ତ ଶୁଣିଲା ଆଜିକା ତ ଆମର ଚାଷୀ ଭାଇ ମାନଙ୍କୁ ତ ଶୁଣବାର କଥା ବୋଲେ ଶୁଣମା କେ ବୋଲୁ
3: ଶୁଣି ଶୁଣୁ
1: ବୋଲେ ଚାଲ ଶୁଣୁ ହେନ୍ତା ହେଲେ
2: ଆମର ବୈଠକରେ ସବୁ ଚାଷୀ ଭାଇ ଭାଇମାନଙ୍କୁ ଜୁହାର। ଆମେ ତ ଚାଷ କରୁଛୁ, କିନ୍ତୁ ଆମେ ଅନେକ ସମୟରେ ପାରମ୍ପରିକ ହିସାବରେ ଚାଷ କରୁଛୁ, ଯେନ୍ଟାକି ବେଶୀ ଫଲପ୍ରଦ ହେଉଛେ କି ନା ହେଉଛେ ସେଟା ବି ଗୋଟେ ଇହାଦେ ସମୀକ୍ଷାର ସମୟ। ଆର୍ ମୁଖ୍ୟତଃ ଆମେ ଧାନ ଚାଷ କରୁଛୁ, ତାର୍ ସାଙ୍ଗେ କିଛି କିଛି ହୁଏତ ଆମେ ପରିବା ଚାଷ କି ଅଣଧାନ ଚାଷ କରୁଛୁ, ସେଟା ହୁଏତ ପର୍ଯ୍ୟାପ୍ତ ହିସାବରେ ଆମେ ନାଇଁ କର୍ବାର୍। ଆଉ ତାର୍ ଦ୍ୱାରା କାଣା ଲାଭ ହେଉଛି, କାଣା ଆମର ନୁକସାନ ହେଉଛି, ସେ ହିସାବରେ ବି ଆମକୁ ସମୀକ୍ଷା କରବାର୍ ପଡ଼୍ସି ଘା ଘା। ଆଉ ସେଥିର୍ଲାଗି ଆମେ ଜମିନ୍କେ ଯାଇକରି ଆମର ଚାଷୀ ଭାଇ ବହିନମାନଙ୍କର ସାଙ୍ଗେ କଥା ଲାଗ୍ସୁଁ। ଆଜ୍ ଆମର୍ ସାଙ୍ଗେ ହେନ୍ତା ଜଣେ ଚାଷୀ ଆଜ୍ଞା ଅଛନ୍, ଯେ କି ଅଗ୍ରଣୀ ଚାଷୀଆନ୍, ସେ ଧାନ ଚାଷ ତ କରସନ୍ ହିଁ, ତାର୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଅଣଧାନ ଚାଷ, ତୈଳବୀଜ ଚାଷ ହେଲା କି ପନିପରିବା ହେଲା, ଫଲ୍ ହେଲା, ଏନ୍ତା ଅନେକ ରକମ ଚାଷ କରିକରି ସେ ଗୋଟେ ଆତ୍ମନିର୍ଭରଶୀଳ ଚାଷୀ ହିସାବରେ ନିଜକେ ପ୍ରତିଷ୍ଠିତ କରିପାରିଛନ୍ ବୋଲି ଆମେ କହିପାର୍ମା। ଆଜ୍ଞାଙ୍କର ସାଙ୍ଗେ କଥା ଲାଗିଲେ ବିଶେଷ ଜାଣିପାର୍ମା। ଆଜ୍ଞା ଜୁହାର
4: ଜୁହାର,
2: ଆପଣଙ୍କର ପରିଚୟଟା ଦେବେ ଆଜ୍ଞା?
4: ମୋ ନାଁ ବ୍ୟୋମକେଶ ସାହୁ, ମୋର ଘର ହେଉଛି ଗମହାରି ପଙ୍କ, ପୋଷ୍ଟ ଅଫିସ ହେଉଛି କୁକୁଡ଼ାପାଲି, ପଞ୍ଚାୟତ କୁକୁଡ଼ାପାଲି, ବ୍ଲକ ଜୁଜୁମୁରା,
2: ଆମର ଜୁଜୁମୁରା ବ୍ଲକର ଆପଣ ବାସିନ୍ଦା। ଆଜ୍ଞା ଆମକୁ ଖାଲି ଟିକେ ଆପଣ କାଣା କାଣା ଚାଷ କରୁଛନ୍ ଟିକେ କହିଦେବେ ଆଜ୍ଞା?
4: ଏ ମୁଇଁ ଧାନ ଚାଷ କରସି, ଧାନ ଚାଷ କରବାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଶସ୍ୟ ଚାଷ କରସି, ମୁଗ ଚାଷ କରସି, ଆଉ କିଛି କିଛି ପରିମାଣରେ ପନିପରିବା, ସବୁ ପ୍ରକାର ପନିପରିବା ଚାଷ କରସି।
2: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ଯାହା ହଉ ଯେନ୍ତା ଆମେ ପହିଲାରୁ କହୁଥିଲୁ ଯେ ଆପଣ ଧାନ ଚାଷ କରୁଛନ୍, ତାର୍ ସାଙ୍ଗେ ତୈଳବୀଜ ଚାଷ କରୁଛନ୍, ତାର୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଡାଲି ଜାତୀୟ କରୁଛନ୍, ତାର୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପରିବା ବି କରୁଛନ୍। যে আপনার গাঁটা যেটা অছে এটা জলসেচন সুবিধা অছে কি কেনতা আজ্ঞা?
4: আমার গাঁটা জলসেচন সুবিধা আছে, কিন্তু গাঁর 75% জমিরে পানি নে মাড়ে ছে। ওটা দুই প্রকার জমি আছে
2: আজ্ঞা।
4: মই 12 একর চাষ করছি, সেতর ভিতর 3 একর পানি নে মাড়ে আর 9 একর জমি পানি মাড়ছে।
2: আচ্ছা আচ্ছা, তো এথ্রু আমি জানিপারলাম যে আপনার অধিকাংশ জমি যেটা আছে সেটা জলসেচন সুবিধা আছে, কিছু জমি যেটা আছে জলসেচন সুবিধা নাই। তো কেনতা হিসাবে চাষ করছেন আজ্ঞা? আপনার রোয়া করছেন, বিড়া করছেন, কেনতা হিসাবে চাষ করছেন? পয়লা প্রশ্ন, তার উত্তরটা দেবে।
4: এই বর্ষা দিন তো আজ্ঞা সব 12 একর ধান চাষ হয়ে যাচ্ছে, সব ধান চাষ হয়ে যাচ্ছে। 12 একর কু পোলা রোয়া করছি।
2: পোলা রোয়া করছেন আজ্ঞা? আমি সেটা পচারি চাহুলি, আপনার যে 12 একর আছে সবুজাক ধান চাষ করছেন কি কেনা করছেন বলে? তার মানে আমার যেন খরিফ ঋতুটা আছে, আপনার খরিফ ঋতুটা মুখ্যতঃ ধান চাষ করছেন, তার বাইরে রবি ঋতুরে যেন পান মাড়ুতবা সে করছেন আজ্ঞা? বলে আপনার কিন্তু সবুজাক রোয়া করছেন?
4: রোয়া করছেন।
2: রোয়ার কেন লাভ হয়, কেন ফায়দা হয় টিকে কহবে তো আজ্ঞা?
4: আজ্ঞা, রোয়া ধান থুয়া বলে কুহাযাছে আগ্রু বি লোক কহুছেন, কিন্তু বুনাবুনি যে ধান চালিছে সে বুনা বুনিটা পাগ রাগ সব ঠিক হল ঠিক আছে, যদি বুনি থেকে বর্ষাটা হয়ে গলা বলে সে নোকসান হয়ে যাচ্ছে, যেটা কি সে আদায়টা কমে যাচ্ছে, কিন্তু রোয়ারে সে প্রকার প্রবলেমটা না থাকে।
2: কিন্তু রোয়াটা আপন পারম্পরিক হিসাবে করছেন কি ধাড়ি হিসাবে করছেন, কেনা করছেন?
4: না আজ্ঞা, পারম্পরিক হিসাবে কর।
2: নাহলে আজিকালি কেনা কি যেন ধাড়ি প্রণালী অছে, স্ত্রী প্রণালী অছে, সে বাবদরে বি টিকে যদি আপনি যদি শিখিকরি করবে বলে সেথরে বি আর টিকে ভল হেসি, কেনা বলে কি আমার গছ কে গছ কেতে দূরতা আছে সেই হিসাবে গছ বি দেখুন, সেটা গোটে জীবন্ত প্রাণী লেখেনটা, তার মানে গছর জীবন হচ্ছে, সে বীজানু গছ হচ্ছে, গছ নু প্যান খত সার পাই করে বড় হচ্ছে, তাকে বি নিঃশ্বাস প্রশ্বাস দরকার, বলে সেথিলাই তাকে যদি গোটে নির্দিষ্ট দূরতার রখবে বলে সে তার নিঃশ্বাস প্রশ্বাস নেই পারবা, আর তাকে বড়বার লাগবে সুবিধা হবা, এটা হেসি আজ্ঞা। তারপরে যেন মজারে আপনার যদি গার বি দিয়েছেন বলে যেন ধাড়ি প্রণালী কুছ, আপনার ক্ষেতকে যাই করে সার ঔষধ কষা যেটা দেশন সে সময় আপনার সুবিধা, আমি নয় জিনিসকে গ্রহণ করমা বলি মুই আশা করছি। যে আপনার আজ্ঞা কেন রকমের সব চাষ করছেন, তার মানে কেন কিসমর সব ধান চাষ করছেন?
4: ধান আজ্ঞা সব আমার ক্যানাল যেতে ইরিগেটেড জমি আছে সব উদরে মই যমুনা দেইথিলি
2: আজ্ঞা আজ্ঞা,
4: 9 একর জমিরে আজ্ঞা, আর 3 একর জমিরে বিরাট দেইথিলি।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দুইটা ভল উৎপাদনকারী আমার ফসল হিসাবে জনা যাসন, তো সেই হিসাবে আপনার করা পড়ছে। রোগ পোক লাগি আজ্ঞা আপনার কেনা কেন করছেন, কেনা সার প্রয়োগ করছেন, কীটনাশক প্রয়োগ করছেন টিকে কহবে? আপনার খত কিছু দেশন
4: আজ্ঞা
2: কম সে বাবদে টিকে আজ্ঞা?
4: একচুয়ালি পয়লার কবার কথা, মোর গোটে ডায়েরি ফার্মটে আছে,
2: হ্যাঁ সেটা
4: 40 ফুট গাই অছন।
2: আচ্ছা আজ্ঞা,
4: সেতু মোর খতটা বহুত বাড়ছে
2: আজ্ঞা। হ্যাঁ,
4: খতটা আমি সেটা প্রতি বর্ষ সেটা খেত মানকে দেওয়া যাচ্ছে।
2: আচ্ছা আচ্ছা,
4: আমি সারর ব্যবহারটা টিকে কম করছি।
2: হ্যাঁ যাও, এটা তো সবুত্রু ভাল কথা আজ্ঞা,
4: সারর ব্যবহারটা টিকে কম করছি। আর রোগ পোক যেটা হলে খত টিকে খেতে যদি পড়ি পারছে, রোগ পোক যা হলে টিকে কম সে, সেথিলাগি বলিকি মতে টিকে রোগ পোক ঔষধ বি টিকে কিছু পরিমাণে মানে কম লাগছে মতে।
2: হ্যাঁ বেশ বেশ, সে কথা পয়লারু আজ্ঞা পচারুথিলি আপনার কেনা চাষবাস করছেন বলে, সেটার ভিতরে আপনার যেন কুছেন ডায়েরি ফার্ম বলে গরু বি আপনার রখিছেন, এটা গোটে যা হোক ভাল কথা। আর আমি গরু কথাকে আসমা, আমি পয়লা ধানর কথা লাগি দেবছু। তো আপনার যেন কহিলে কি